0: শুক্রবার বিবাহ কার্য সহ অন্যান্য নীতিকান্তি সম্পন্ন করা যাব বলে যাত্রা কমিটি পক্ষের কুহাযাইছে। পানিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের উপকূল অঞ্চলে প্রবেশ করে চালিথিবা বেলে অন্য ভাগকে স্পর্শ করা নিয়ে পাগ অনুকূল রয়েছে বলে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র কয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি, পরবর্তী সংবাদ আপনারা শুনি পারিবে দিন 2:32।
1: শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। আমর স্বাস্থ্যে শুনন্তু চর্মর রোগ সোরিয়াসিস আলোচনা করছন্তি ডাক্তার স্বপ্না রানী বেহেরা।
2: সোরিয়াসিস এক চর্ম রোগ যাহা সংক্রামক নুহে। এহা এপরি এক রোগ যেউটাকি বারম্বার হুয়ে ছাড়ে এবং দীর্ঘস্থায়ী মধ্যে হইতায়। আম শরীরর চর্ম কোষিকা বা সেলস ভিতরু বাহারকু আসিথায়। আম শরীরর নর্মাল সেল টর্নওভার টাইম 28 দিন। সোরিয়াসিস রোগরে এহা কমি 10-15 দিন হইযায়। এহা এক রোগ যাহা উভয় পুরুষ ও মহিলাঙ্কঠারে দেখা যায়। এহা এক অটোইমিউন রোগ যেউথিরে কি নিজ শরীরর রোগ প্রতিরোধকারী কোষিকা বা সেল সব নিজ বিরুদ্ধে কার্য করে। কেতে ক্যান্সারে এহা বংশগত যেউথিরে বি অল্প বয়সরে এই রোগ আরম্ভ হইথায়। টনজিল সংক্রমণ, কেতেক যন্ত্রণা নিবারক ঔষধ, উচ্চ রক্তচাপ পাই ব্যবহৃত ঔষধ, আন্টিফঙ্গাল ঔষধ এই রোগকু বড়াই দেইপারে। সিগারেট, মদ্য, শারীরিক ও মানসিক দুশ্চিন্তা, অত্যাধুনিক জীবনশৈলী, থন্ডা এই রোগকু বড়াই দেইপারে। এই রোগ বহুত প্রকার রহিছি। দেহরে নালি নালি হই ফলি যায়, সেথরু ধলা রঙ্গর চোপা ছাড়ে, কুণ্ডেই হুয়ে এবং পোড়াজড়া করে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেবলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ রে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বছর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু, রজ তো প্রতিবর্ষ আসে, আতবর্ষ আমি বসুমতী মা বিশ্রাম দেউ। পুনি বসুমতী স্নান সরিলে কৃষি কাম আরম্ভ হুয়ে। এইথর রজ বি সরি সরি আসলা, অপেক্ষার রহব আগামী রজক। তেবে কার্যক্রমকু এইটি শেষ করা পূর্ব আপন মানুষ কহবু, যদি সম্ভব হুয়ে আপন মানে কিছু সময় নিজ মা বিশ্রাম দিওন্তু। সেই মা যে আম খুশিরে সবুবেলে সুখী হুয়ন্তি, চালন্তু কিছু সময় পাই বা হো কিছু দিন পাই হো তাঙ্ক মনরে বি আমি খুশি ভরি দেবা। এইটি সমাপ্ত করছু আজির গীতাঞ্জলি কার্যক্রম। আকাশবাণী ব্রহ্মপুর শুণু সুগম সঙ্গীত।

পরবর্তী গীতিকু গাইছন্তি মহালক্ষ্মী আয়ার এবং সাথী মানে চলচ্চিত্র কেবে তমিনহা কেবে মোনহি। গীত রচনা নির্মল নায়ক।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র সময় স্টুডিও ঘরে ছটা বাজি পনেরো মিনিট প্রচার করছু সন্থ তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর তেষ্টিতম ভাগ।
1: ৬৩

শ্রোতা বন্ধু, এতে যে কার্যক্রমে লেকরি প্রচার হল আকাশবাণী কটক কেন্দ্র আপন মানে কার্যক্রম শুণছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে সময় স্টুডিও ঘটে রাতে 7টা আসন্ত শুণবা দুটি হিন্দি কথাচিত্রের গীত। প্রথমে কথাচিত্র রঙ্গিলা গীতটি গাইছেন উদিত নারায়ণ, এ রহমান সঙ্গীত নির্দেশনা।

12 হাজার কোটি টাকা অতিক্রম করেছে। বিশ্ব নবীকরণীয় শক্তি ক্ষেত্রে ভারতের বর্ধিত চাহিদাকে এহা প্রতিফলিত করুছি। সমারোহে যোগ দেই মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়ক স্বচ্ছ শক্তি প্রযুক্তি বিদ্যার গ্রহণীয়তা মাধ্যমে শূন্য অঙ্গারকাম্ল নির্গমন লক্ষ্য হাসল করা নিয়ে ভারত অঙ্গীকারবদ্ধতা উপরে আলোকপাত করেছেন। আপনার সংবাদ শুণুছেন আকাশবাণী। তিনদিনিয়া রজ মহোৎসবর দ্বিতীয় দিনক আজ রজ সংক্রান্তি ভাবে পালন করা যাচ্ছে। এই অবসরের বিভিন্ন স্থানের স্বতন্ত্র কার্যক্রমমান আয়োজন করা যাইছি। সামাজিক অনুষ্ঠানগুলিক পক্ষের পিলামানক মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রজ পর্ব অবসরের সমস্ত শুভেচ্ছা জনাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছন্তি এই পর্ব আনন্দ এবং সৌহার্দ্যর বন্ধনকে অধিক সুদৃঢ় করিথায়। শ্রী মোদী সমস্ত উত্তম স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করিছন্তি। ধৈর্য প্রকৃতির বন্দনার এই মহান পর্ব সমস্ত জীবনকে সুখ শান্তি এবং প্রগতির আলোকিত করবে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন্তি। আসন্তাকালি ভূমিদহন পালন করা যাবে। রুশ গতকালি রাতে কিভ এবং খারখিব শহর উপরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র মাড় করেছে বলে ইউক্রেন রাষ্ট্রপতি ভোলদিমির জেলেনস্কি কহিছন্তি। বহু পরিমাণের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মাড় যোগ 11 জনকর মৃত্যু হওয়া সহ এক ধার্মিক স্থলীরে নিয়া লাগি যাইতবা সে কহিছন্তি। শ্রী জেলেনস্কি এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পৃথক পৃথক ভাবে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্পঙ্କ সহ টেলিফোন যোগে আলোচনা করিতবা সূচনা মিলিছি। তবে এই আলোচনা পরে রুশ ইউক্রেনর এই দুইটি শহর উপরে আক্রমণ করেছে। ফ্রান্সরে আয়োজিত হেউথিবা G7 শিখর সম্মেলনীরে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ স্থান পাইবার সম্ভাবনা রয়েছে। যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ নদীঠার বিকশিত ভারত যুব সংসদ 2026 আয়োজন করা যাইছে। লোকসভা বাচস্পতি ওম বিড়লা আসন্তকাল এর উদ্ঘাটন করবে। মন্ত্রণালয় কহিছে গণতান্ত্রিক প্রক্রিয়া সহ যুববর্গ সামিল করা এবং সুশাসন নীতি নিয়ম তথা সংসদীয় কার্যকারিতা বিষয়ে সে ব্যবহারিক সূচনা প্রদান করবার এই সম্মেলনী এক মঞ্চ প্রদান করব। দেশের যুববর্গ দক্ষতা চিন্তাধারা এবং আকাঙ্ক্ষাকে এক জাতীয় আলোচনায় প্রতিফলন করার লক্ষ্য নিয়ে এই সম্মেলনীর আয়োজন করা যাইছে বলে মন্ত্রণালয় কহিছে।

শ্রোতা বন্ধু, এতবেলে যে কার্যক্রম লেখরি প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ফ্যান্ড 100.6 মেগাহার্জ যোগে সময় স্টুডিও ঘটে রাতে 10:35 আসন্ত শুণবা ওড়িয়া কথাচিত্র এ যুগর কৃষ্ণ সুধামার কিছু গীত। প্রথম গীতটি গাইছেন দি সৌরী তপু মিশ্র ইরা মহান্তি। গীত রচনা এবং সঙ্গীত নির্দেশনা স্বরূপ নায়ক।

শ্রোতা বন্ধু, এতেবেলে যে পরবর্তী গীতটি গাইছন্তি সমবেত কণ্ঠরে টি সৌরী, কুমার বাপি এবং তপু ভিশ্র। আপনমাননে শুনছন্তি কথাচিত্র এ যুগর কৃষ্ণ সুধামার। সঙ্গীত নির্দেশনা এবং গীত রচনা স্বরূপ নায়ক।